ফাল্গুনমেঙ্গে প্রোগ্রামটা খামচিফা আগতং দেন ইবি বডায়নওয়ানি কীরত কুরআন কিয়বং মিয়াদু ইবি বডায়নওয়ানি সূরাতুস সাফাত আড্ডিয়া তিম্মান আয়াতুম ফাশায়গিন এ সূরাতুগে নিয়েলা

আদি হেম এফদৈ আরবি বহুম বা কুরআনে তিমন রসখলাঙ্গে খালে গান ওয়াহি কুরবীমে এই ম্যা রসগে এ বহি মক্কাগে আহলুরি নাই এতাঙ্গ বসাগে বা মিহুন খালে গান ইন্দার কুরবুমঠকে আদি খালক দখুং একুরব্বা দুহা মেদু ইন্দার কুরবুমঠকে এ দুহা মেদকু শক্নতে এ দুহং এব্বয়কু ওয়াহুষি স্বর্গে গে আদি অনেব্বয়কু ওয়াহুষি নরকায় গে।

আদি আল্লাহ ইরাদা করে বিনাম এউরিং ইং উম্মতে খম গালাবা ফিহি এহনে কমকু একলাঙ্গে ইরাদা করব্বা মিহকু একলাঙ্গে রহমতুগে তেরে বদ্ধবতে আদি আনিয়া বেরিনং এদুহং এহি তেরিয়ে বেশ আদি নাসর বেরিয়ে বেশ নুয়ে

0: দানে ফেতি বেইনি মা একনি আহারেং ইনি
1: ভারার রেতি হাদিয়া গেনস্তি ফানিকাস মদ্দকলি মিয়ারো প্রোগ্রাম গে ইতুরু ব্যারেকা গুলালম করিং আদিবেস প্রোগ্রাম গা আসো বাদালে ইতুরু বাদালে কিয়াল দেড়ঙ্গে ফিকোই মেমাসেকাতকি হাম ওয়ারা গিনা কোদিন্না ফাসেহ মাসেকাতে ওয়ারা গিনা কোদিন ওয়ারা শাগোর কামা কো কুরা মাসেকাতেঙ্গে এগম ফিকোই মেমাসেকাতবেস মিওতি মেদু কুডা বাদালেঙ্গে আসা এমমে মামি হার ফিকোই মেমাসেকাতা মি আ বাদালাকি মেগা করেন দতমেন কি আদেমন আই লিস্টে এ লিস্টু গো হরে তাকেতি গেতেরেন বাগেচা এ নোফেন্নানে তাকেতি তি কোদিন বনেল দে মি জেহনি দ মিহার মি ওয়াগতকি মিয়া বদলায় কোবে সামতি কোদিন না দেন লিস্টেং গে একামাকু মি আ বদলায় কো তি কোদিন মি কান্ত করেন জে গতকি দত লিস্টু কে আদি ফ দত বনানা দেখো দিন বোনেল দেয়ামি কোচ তো মিশাল কাদত বোনে ফাড় স্কুল কুম ফেন্নানে চে বোনেল দেশে নোনি অফি হকুম ফেন্নানে চে বোনেল দেশে এগো তা কমে কুজ্জকস জেহানি তাফাতু তানকুম ফেন্নাই চে বোনেল দেন কমে কুজ্জকস দেবানি ওয়া তাফাতু লিস্টেং গে এহেম বেমা তাইয়ার হই গেন তিপাতি কমে কুজ্জকস কমে তানে বেস জেহিদানে কামং গে একম কো মে মাসেকে মে বাদল আকাম ভিয়াকস এবে সরকার হাম উন্দগু ওয়ানেকে দত্তগে হিতেন নবনে তেকুদেন নং হাম ওয়ারা মজা মাসেকতক মিয়া বদলাই কোবেস ফি কোই মাসেকে ওয়ানেক মে দতমে উম্মিদ করা মে আর মে ওয়াক দক্কালানি মেদগে প্রোগ্রাম গে দেওয়ানা ব্যারি আয়া আসসালামু আলাইকুম
2: ওয়া আলাইকুম আসসালাম
1: ইয়াশমু
2: লাফবা
1: কে নং হাল
2: রাকাল
1: সাবফি
2: হাল
1: কেনে দত্তগে হাল সিরাদ করাইতে হাম ওয়ারা রাঙ্গালঙ্গে সাবই গেন তে তিওলানে মিহারো
2: লাপ্পা
1: আম্মা ওয়ারা রাঙ্গালঙ্গে ইয়াশমু মে হফতা বন্ধু গ কোঙ্কা মে মিওতি
2: নেঙ্গে
1: আ
2: নেঙ্গে
1: বাকি কামে রেভি ফাইন্নে
2: লাপ্পা
1: ইয়াশমু ফুটবল বালান্তা ওয়ার্ল্ড কাপ
2: না
1: নো বালাম ওকে এমনি মহিঙ্গা মাসেকতে দামা মিহারো হাইং আলিফং আকর্তাম মিহিরিঙ্গে এগেতেরে নেগিফা মিয়তি হামাইকানি লাভিয়ানি এমনি এনং আকরেন নাগাবা
2: নোন
1: নোন হিঙ্গা নোন গয় মাসেকে বালালন্দ নোন গ মিয়তি কোচেবা
3: বাস মালং
1: অনেকাবেস বসমালম বসমালম কা ওয়াগো ইংগেতা মেহার দেমে কুজ্জক বসমালম নেগিজ বসমালম কা মে ওয়াগো তকি বসমালম মে মালম মালগে বাদলগা আলা তারফ করি মাসেকেঙ্গে মে ওয়াগো তকি হাম মালম মাল ফুত মালম মাল মে মাসেকা তা ফুদার কা এক গোয়ওয়ানে কা মকো মে ফারো স্টুডিও তেরে গুরি গুলিয়াকুন দত্তা মে নাগানি খারদাস কোলে নাগাগেন এ গোর্ণ লফসম মন্নত মে জেহেনি মন্নতেনু ইয়াশমু ওয়ার বড় সরি ইয়াশমু মে জেহেনি জুমলাইন হাদালা গে
2: লাব
1: এম ভি মা কুরওয়াতু মে নাগোন লফসকি আ ফালো আফলাকি ওয়ারা সিহত রাঙ্গল ইচ্ছিকে হিঙ্গা বজুমলাগে থারতি বুরাঙ্গল কলন্দ আদি এবুলে কুডকম উন্দ গুগতে আদি বিসনালবা আমায় কানি লাফজ তক কুডকম ইসফাস ফেফমির বিসনালাফ বনবা কিনে তো রাঙ্গল কল্লা
2: আফলাকি সিহত
1: মিহারো রাঙ্গাল ইচ্ছেঙ্গে কুরিম বুনি ইরু মি বুনি আফলকি ওয়ার সিহত রাঙ্গাল ইচ্ছিকে দো এভরে রাঙ্গাল গোতকি আফলকি সিহত ওয়ার রাঙ্গাল ইচ্ছিকে এম বিমা ওয়ার ফুরি হামায় মি নিম্মালি দো
2: লাপ্পা
1: দেমিয়তি ওয়াহকে ও ওয়াহকে
4: ತಯಾರ
1: ಎಂಬಿಮಾ ವಾಕ್ಯಗೆ ಫೆಶುಮ್ ಕಿಯಾಲ್ದೆ ನಿಂಗೆ ಮೈರಿನ್ನಕಿ ಮಮ್ಮಯ ಬಪ್ಪಗೆ ಹುರಿ ಹಮೈ ಕಣಿ ಅಂಗೆನ್ ದರ್ಫುಳು ಮಮ್ಮಯ ಬಪ್ಪ ಮೈರಿನ್ದಕ್ಕೆ ವರ ಲೋಬಿವೆ ಮೈರಿನ್ನಕಿ ಮೊಳು ಎಹೆನ್ ಕುದಿನ್ನ ಅಬದುಸ್ ನಮೂನ ಕುಜ್ಜ ಕವುಮಕಿ ಮಮ್ಮಯ ಬಪ್ಪಗೆ ಎಮ್ಮೆ ಬೊಡು ಎಂ ಹುಫೆ ಮೈರಿನ್ ಅಬದುಸ್ ಮಮ್ಮಯ ಬಪ್ಪಯಂಗ್ ಎಹಿ ತೇವೆ ದೆಂಕಿನ ವಾಣಿ
2: ಅಡೋಹಾನ್
1: ತಿಬಿ ಕುದಿನ ದೇಣ ಹದಿಯಾಂಗ್ ಎವತ್ತ ಮಿಯದ ಕೋಣೆ ಅಣ್ಣ ಹಫ್ತ ಹದಿಯಾ ಇಲ್ಲಿ ಬೇಣತ ಯಶ್ಮುಗೆ ಫರಾತು ಹದಿಯಾ ನೋಲೆ ಬೋಣ ಕಮ ವ್ಯಸ್ ತತ್ತಮೆಂಗೆ ಫರಾತು ಹದಿಯಾ ಇದ್ದೇ ಡಂಗೆ ಹೆಮ್ಮೆ ಮಾ ವರ್ರೀತಿ ಹದಿಯಾಯ ಕಫು ಅಣಕ ಸೀತರು ಕುಜಕಾಯಕ ಬದಲು ಕೊಲ್ಲ

দুয়াকো আলু কঙ্কং উলুনু থাকেতি এওরেঙ্গে কিবাইন গেল্লি হিঙ্গজ্জে আদি আজাবং এওরেম ফিলান দানে থানে নেকং এওরেন্নাই ইয়াকিম বেজ্জে।

আদি হামাকাশরম এ ইনসানায় দদ হালে জহিজম ফহ তিমন রসকলাঙ্গে হাদরতুন রাহমতগে রাহ এনায় দত্কাফি নম মী থিমন্নায়ং হুরি থকচে বুনানকং কশবরে আদি কয়ামে বান খমক তিমন্না হিয় নুকুরমে আদি হমকশ্বরম তিমঙ্গে বেরি রসকলাঙ্গে হাদ্রত তিমন রুজু আকুরে বিয়স হমকশ্বরম একলাঙ্গে হাদ্রতুগা তিমন্নং হুরি হেউকমে ফাহে হমকশ্বরম কাফিরুই মিহুন্ন তিমন রসকলাঙ্গে এউরেং কুরি আমল তোগে খবরু অঙ্গবা হুশিমে আদি হমকশ্বরু গদ ফদ বেগম্বা আজাবকুম এউরেন্ন তিমন রসকলাঙ্গে আজাবগে রাহ দক্কবা হুশিমে।

নিকাং হরে দকওয়া হুসিমে এই হাক্কু তেদুকাং এউরেন্না বয়ামে এঙ্গিজ্জৌম দান্দনে কালেগে ফানুগে বেরি রসকলাঙ্গেই কোম্মে খামেগে মচ্চা হেকিবে বডিগেমা খালগুকামগা নুফদেহিয়ে।

খিলাফ ওয়া কমে খামেগে হুকুম করে বুম বানি আল্লাহ হাসে এই আল্লাহে তিমং খালেগে ফানুগে বেরি রস খালাঙ্গে একলাঙ্গে তিমং খালেগে ফান ওয়াকিল করবা ফিমে আদি তাওবা বানি হামা একলাঙ্গে হাজরত হাসে।

0: মাশাআল্লাহ ওয়ারা রেদি মাদহে মিকিয়াল দেনি দা এমবিমা মেদকে প্রোগ্রাম গ বারবেল দেনি হে মা তুগাইবস ওয়ারা বড় শুকরিয়া এঙ্গে দত মে গেনস দেন এঙ্গে তুগাইবস হাদিয়া প্রোগ্রাম নিমেন্দে গাড়ো আলং এনে চাই নাম লিবে তো ইয়াকেন কলা
1: লাবা
0: বাকি বেলা এঙ্গে

0: দত্তা কলম নহরে মে গন্ডি গাই শিন্দে আহারে কলম হরে লফানা দত্তা ই শিন্দে
1: হাদ রাঙ্গলে খক্ক বড় বড় শুকরিয়া
0: কদ্দেবে কুড কুড হেওকামকুং এহে মিহে গেদাতরু আমাম্বে উফাভেরি বেদান

আমলত কবুল করে বিনা বিফাবানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাবানি আলকান তাহুকা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 ওয়ান আয়াত কা ওয়াহি করাওয়া ফাবে কুল ইন্নী উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাস তিরকমা ইকুগা আলকান কুরমাশে ہم اس سورت کے سادوان آیت گا وحی کروی قل اللہ اعبد مخلص اللہ دینی معنی کی کلیک فانو ویدال واشف اکلان کی بیان اہرنگ دین خلاص کو اہرنگ علکن قرآنی ہم اکنی مائن اللہ شف ادی زمر سورت کا مائن اللہ وحی کرو وافاوے فعبد اللہ مخلص اللہ الدین علا للہ الدین الخالص معنی کی ফাহে কলেক ফানু মাইন আল্লাহু গ কিবায় দীন খালাস কুরাবা একলা গ কিবায় আলকান কুরাবা শে ইনসানা গ বাহা আমল আদি মুদলুম কুরাবে সাদাকা তাকি আল্লাহ খালিস কামায়কো কুরা কান্তকম গ হেদমান আংগাওয়া আল বাইনা সূরত কে ফাসফন আয়াত গ ওয়াহি কুরাবা ফাবে ওয়া মা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইন আল্লাহুগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহুগে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনমা মেনুই এবামি হুন আমরনুয়ে কিয়ামত দওহুং আল্লাহা পদ্দল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হেও আমল কুরমাং আংগাওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতুগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه احدا معنى يكي تيباميهم كره كوم ميهكو نمويس الله بدل كرمان اميد كرني نما هيو عمل كرمتي دميهن نهوش قميف ادي الله نغلقان كرمغا اين افس فراتكا شريك نكراهوش قميف

0: নিউলেমং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি বার তাকে
0: ইনসাফকে তারা দম মলি উম্মেদ বদল করলে শখসিয়াতুম
1: রেগানুগে হামহিমে কামুগা রাইয়েতুঙ্গে হাল বেল্লোমা নুকুমে ভড্যাঙ্গুলু বি কোম্বে ফ্লেতো
0: রোমিনা ফারসিঙ্গে বড়তে রাসকান্তা কুডকা কুজেসফি কোন লিডারেতো
1: এই হামহিকানি তারিখ বিবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলে হাকিকে হাতিসাতকে
1: এ হাতিসাতকা এ বাহক তবনি নীল কোরগা সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতকা হামিয়া ফিতুরিফা কুরিপোশি কমমে হোম দুহেকে হেন্দনু আগগড় তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড় তিরিহু
0: এংহা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আদি 89 মেগাহার্টজ এফএম ব্যান্ড
2: আমেরিকা কানাডা আদি মেক্সিকো বাবা দুনিয়াকে ফুটবলগে এমএ বড় গীত
3: টিম তাকা কুলুতেরেঙ্গে মাউলুম মাস আদি মুবারাতুগে এমএ ফাউগে আদাহম কুরুন তাকায়
4: ওরিয়া মেক্তকে কোলেম দাগত গাডু আলুনগে টিম উন চিবেকুনা হামে বগুতুন গনেস্তে
2: দিবেহি রাজ্যে গাডু এংহা 741 নয়ে কিলো হার্টস মিডিয়াম ওয়েভ আদি 89 মেগাহার্টস এফএম ব্যান্ড
5: বল্ড কাপ দেহাস সাপি